0: সম্মানীয় সভামুখ মহোদয় র এস হালমা বসনুভাইকা সম্পূর্ণ মান্যহরুমা আসসালামু আলাইকুম অভিবাদন। আজ ম সংবিধানকো বিষয়মা ছলফল গর্দৈ ছু র সংবিধানকো এউটা ধারা মেরো সওয়াল বনেকো ছ। ত্যো ভন্দা অগাড়ি ম ইয়ো সদনমা র দেশলাই ইয়ো সংবিধান দেখাউন চাহান্ছু। জব ইয়ো সংবিধান ইয়াহাঁ লঞ্চ হুঁদৈ থিও তব বর্ডার বন্ধ থিও, বাইর হঙ্গামা থিও, দবাব থিও চারই তর্ফবাট। তর পনি ইয়ো লঞ্চ গর্ন পূর্ব রাষ্ট্রপতি রামবরণ যাদবজিউলাই সম্ঝিন চাহান্ছু। ত্যস বেলাকা সভামুখ সুভাষ নেওয়াং সরলাই সম্ঝিন চাহান্ছু র উহাঁলাই, উহাঁ তো হুনুন্ন হাম্রো বিচমা, শ্রদ্ধা সুমন পনি ব্যক্ত গর্ন চাহান্ছু। র ম ফেরি পনি ম এলাই ঢোগ্ন চাহান্ছু, কিনভনে আজ প্রধানমন্ত্রীজিলে যে ইহাঁ উভিয়ের বক্তব্য গর্নুভয়ো দিনুভয়ো ত্যো দেশ প্রতি ঘাতক কুরা হো। দেশ এস্তো গম্ভীর বিষয় পনি এস্তো হালকা রূপমা প্রধানমন্ত্রীলে লিনুভয়ো, ইয়ো কতাবি মান্য ছৈন। ত্যস কারণে প্রধানমন্ত্রীলে আপনো দেশকো সওয়ালমা, জনতাকো সওয়ালমা, আপনো ভূকো সওয়ালমা এস্তো গৈর জিম্মেবারী বোল্নুহুন্ছ ভন্নে মৈলে অপেক্ষা গরেকো থিয়েন। তর পনি হামি সার্বভৌমসত্তা সম্পন্ন নেপালী জনতা, নেপালকো স্বতন্ত্রতা, সার্বভৌমিকতা, ভৌগোলিক অখণ্ডতা, রাষ্ট্রীয় একতা, স্বাধীনতা র স্বাভিমানলাই অসচ্ছল রাখি জনতাকো সার্বভৌম অধিকার, স্বায়ত্ততা র স্বশাসনকো অধিকারলাই আত্মসাত গর্দৈ হামি হাম্রো সংবিধান পনি অগাড়ি বড়েকো ছ র হামি নেপালী জনতা পনি এই সংবিধানলাই টেকে অগাড়ি বড়েকো ছ। আজ এই সংবিধানলে বহু জাতীয়কো বহু ভাষীয়কা কুরাহরুলাই লিয়ে অগাড়ি হিঁড়েকো ছ। আজ এই সংবিধানলে হিমাল পাহাড় তরাইকো কুরা গর্ছ। আজ এই সংবিধানলে হরেক জাত জাতিকো বীচকো সমতা সমানতাকো সওয়াল কুরা গর্ছ র সিংহ মানব অধিকার সংরক্ষণকো সওয়ালমা মেরো ইয়ো সংবিধানলে কুরা গর্ছ র ম এই সংবিধানমা বাঁধিয়েকো ছু, মেরো দেশ পনি এই সংবিধানমা বাঁধিয়েকো ছ র এই সংবিধানমা আজ এন কানুন নিয়মাবলী নিয়ম যে যে বনেকা ছন এই সংবিধানমা রহের অগাড়ি বড়্নে হাম্রো প্রয়ত্নলাই আজ হামি জানি নজানি আজ প্রধানমন্ত্রীকো ভয়েসমা মলাই ফিল ভয়ো হামি ভূ রাজনীতিমা ফসি সক্যৌ। প্রধানমন্ত্রীলে মিস্টেক গর্নুভাকো হইন, প্রধানমন্ত্রীলাই কহিবাট ইয়ো দবাব আয়ো ইয়া কিন বল্নুভয়ো উহাঁলে আয়ের জবাব দিনুপর্ছ। হইন ভনে দেশকো প্রধানমন্ত্রী সম্মানিত রূপমা সম্মানকা সাথ রাজিনামা দিয়ের যাদা হুন্ছ, কেই ফরক পর্দৈন। দেশ জোখিমা রাখন পাইদৈন, নেপালী জনতা জোখিমা রাখন পাইদৈন। দেশকো প্রধানমন্ত্রী কস্তো অচম্মকো কুরা, উহাঁলাই এডভাইস দিনে টিমকো টিমলাই ম ভন্ন চাহান্ছু তপরলে গলত এডভাইস দিইরহনু ভাছ, সহি এডভাইস দিনুস। কিনভনে প্রধানমন্ত্রী তপাইকো মাত্রই হইন, ইয়ো দেশ র জনতা ইয়ো সদনকো পনি হো, সহি সল্লাহ দিনুস। র এসৈমা সংবিধান সংশোধন বিষয়কো কার্যবিধিমা তিন উপনিয়ম দুইমা জুনসুকই কুরা লেখিয়েকো ভয়ে তাপনি সংবিধানকো ধারা 274কো উপধারা 4 র অনুসূচী 6মা উল্লেখিত বিষয়কো হকমা সহি উপধারা র অনুসূচীমা লেখিয়েকো অবধিভিত্র সহমতিকা লাগি প্রদেশ সভামা পঠাউনু পর্নে ছ ভনের লেখিয়েকো ছ। এসিমাই সংবিধানকো ধারা 274কো উপধারা 3 বমোজিম সঙ্ঘীয় সংসদকো কুনই পনি সদনমা পেশ ভয়েকো বিধেয়ক সম্বন্ধিত সদনমা প্রস্তুত ভয়েকো 30 দিন ভিতর সর্বসাধারণ জনতাকো জানকারীকা লাগি সার্বজনিক রূপমা প্রকাশন গর্নুপর্নে বাধ্যতামূলক ব্যবস্থা রহেকোলে হাম্রো প্রতিনিধি সভাকো নিয়মাবলীকো নিয়ম 140কো উপনিয়ম 1কো ব্যবস্থা পর্যাপ্ত ছ। ইহাঁ তর রাষ্ট্রীয় সভামা উৎপত্তি ভই সন্দেশ সহিত প্রাপ্ত ভয়েকো সংবিধান সংশোধনকা বিধেয়ক এস উপনিয়ম বমোজিম প্রকাশন গর্নুপর্নে ছৈন, প্রভিসো ক্লজ আবশ্যক ছৈন, ইয়ো হটাউন আগ্রহ গর্দছু। কিনকি নিয়মাবলীমা আবশ্যক বাক্যাংশ রাখের লামো বনাউন আবশ্যক ছৈন, ইয়ো লিগল ড্রাফটিংকো হিসাবলে পনি ব্যবসায়িক প্রফেশনাল মানিদৈন। মলাই লাগছ মলে এতি ভনি রাখদা ফেরি পনি মেরো দেশকো সংবিধান দেশকো সওয়ালমা হামি সবাই গম্ভীর হুনুপর্ছ র হামি অগাড়ি বড়্নুপর্ছ। আজ হামি নয়া পুরানো যে জস্তো ইহাঁ ভয়ে পনি जाँदा जाँदै समय त सिधियो, म त ढिलो आए है सदनमा, म भन्दा पहिला धेरैको योगदान छ यहाँ भन्दै बिदा हुन्छु।
1: माननीय सदस्यहरू, छलफलको विषयवस्तु भन्दा बाहिरका विषयवस्तुहरू नउठाई विषयमा मात्र केन्द्रित भए आफ्नो भनाइ राख्न माननीय सदस्यहरूको ध्यान आकर्षण गराउन चाहन्छु र साथै म माननीय सदस्यहरूलाई नियमावलीको नियम २३तर्फ पनि ध्यान आकर्षण गराउन चाहन्छु। माननीय सदस्य यशोदा कुमारी बराललाई आफ्नो संशोधन पेश गर्दै छलफलमा भाग लिन समय दिन्छु, समय ५ मिनट। त्यसपछि माननीय सदस्य भूमिका लिम्बू सुब्बा।
2: सम्माननीय सभामुख महोदय, पश्चिममा किल्ला काभ्रा, पूर्वमा टिस्टा पुगेथ्यौँ। मेरो पुर्खाले बचाएको मेरो स्वाभिमान राष्ट्रलाई आज यो रोस्ट्रममा उभिँदा मैले शिर निहुराएर बोल्नु परेको छ। यो म सम्माननीय प्रधानमन्त्री, सत्ता पक्ष र कुनै प्रतिपक्षको हुँदैन, राष्ट्रको हो। यो चाहिँ गम्भीर विषयलाई लिएर सम्माननीय प्रधानमन्त्रीज्यूले यो शब्द रेकर्डबाट हटाएर उहाँले चाहिँ यही रोस्टममा आएर नेपाली जनता सार्वभौम कुनै पनि आधिकारिक विषय नभएर हाम्रो भूमि भारतले पनि कब्जा गरेको छ भन्ने शब्द फिर्ता लिनुपर्छ भन्ने माग गर्न चाहन्छु सम्माननीय सभामुख महोदय। अर्को कुरा, मेरो संशोधनको विषयमा चाहिँ गएको छु। संशोधन थोरै भएको हुनाले मैले जिल्लामा भएको एउटा कालीकोट जिल्ला पचाल झन्ना गाउँपालिका वडा नम्बर २ बार्खा गोठमा बाघ पस्दा 21 बाख्रा खाइदिएको छ। यो कुरालाई सम्बन्धित निकायले चाहिँ ध्यान आकर्षण गराउन चाहन्छु। अर्को कुरा, मैले चाहिँ
1: माननीय सदस्य आफ्नो विषयमा मात्र ध्यान गर्न अथवा त्यसमा मात्र फोकस हुनु,
2: मैले यही सम्बन्धित नै रहेर कुरा गरेको छु। मैले संशोधन थप गरेको छु, दुईटा संशोधन। संसदमा अनुशासित र मर्यादित बनाउन पोसाक अनिवार्य व्यवस्था गर्नुपर्छ भन्ने मेरो संशोधनको थप विषय रहेको छ। यसलाई किन भन्दा अनुशासन कायम राख्नको लागि अनिवार्य नै पोसाकको व्यवस्था हुनुपर्छ। संसद स्वयंलाई अनुशासित र मर्यादित बनाउनलाई पनि पोसाकको अनिवार्य व्यवस्था हुनुपर्छ। नेपालको संस्कृति झल्काउनको लागि पनि अनिवार्य पोसाकको व्यवस्था हुनुपर्छ। संसद र संसदीय मर्यादा कायम जोगाउनको लागि पनि संसदमा पोसाक अनिवार्य हुनुपर्छ। पदीय मर्यादा जोगाउनको लागि पनि संसदीय मर्यादा अनिवार्य पोसाक हुनुपर्छ। अर्को कुरा थप नै हो, अपाङ्गता भएका व्यक्तिहरूको लागि सहजीकरण गर्न अनिवार्य संसदमा र मन्त्रालय अन्तर्गत संरचना अनिवार्य नै अपाङ्ग मैत्री हुनुपर्छ भन्ने मेरो नयाँ संशोधन थपको लागि हो। यो चाहिँ अपाङ्गता भएका व्यक्तिहरू पनि यो संसदमा सहभागी छन्, अपाङ्गता भएका व्यक्तिहरू पनि कर्मचारी हुनुहुन्छ। यो विषयलाई ध्यानमा राखेर अपाङ्गता भन्ने शब्द कुनै व्यक्ति, भाषा, धर्म, संस्कृति कुनै पनि नभएर यो चाहिँ दुर्घटनाबाट हुने भएको कारणले यो चाहिँ अपाङ्गता मैत्री संरचना अनिवार्य गर्नुपर्ने व्यवस्था हुनुपर्नेछ। र पहिलो कुरा, अपाङ्गता मैत्री संरचनाको लागि हरेक मन्त्रालय र संसदमा चाहिँ अनिवार्य व्यवस्था हुनुपर्नेछ। हरेक संरचनामा हुलचियर जान सक्ने संरचना हुनुपर्नेछ। अपाङ्गता भएका संसदलाई संसदको लागि एउटा सहयोगी उचित पारिश्रमिक सहित सवारी साधनको अनिवार्य व्यवस्था गरिनुपर्नेछ। दोभाषे र बेरेल लिपिमा लिखित दस्तावेजको अनिवार्य व्यवस्था हुनुपर्नेछ। अर्को कुरा, अब मैले थोरै राख्न चाहे विषयवस्तुभन्दा बाहिर होइन, अझ पनि म भन्न चाहन्छु। यो रोस्ट्रममा पहिला उभिँदा सम्माननीय पूर्व प्रधानमन्त्री केपी शर्मा ओलीज्यूले मेरो राष्ट्र मेरो भूमि हो भन्दा नेपाली जनताले गर्व गर्ने ठाउँमा नयाँ र पुरानामा यति भेदभाव, आज सम्माननीय प्रधानमन्त्री बालेन्द्र शाहारज्यूले मेरो देश भारतले भूमि कब्जा गर्यो भन्दा म अझ पनि शिर निहुराएर यो संसदप्रति ध्यान आकर्षण गराउन चाहन्छु। हस्त, धन्यवाद, नमस्कार।
1: माननीय सदस्यहरूले आफ्नो धारणा राख्ने बेलामा नियमावली सम्बन्धी छलफलमा केन्द्रित रही आफ्नो भनाइ राख्नुहोला। माननीय सदस्यहरू अब संशोधनकर्ता माननीय भूमिका लिम्बू सुब्बालाई आफ्नो संशोधन पेश गर्दै छलफलमा भाग लिन समय दिन्छु। समय 5 मिनट, त्यसपछि माननीय नीता घटानी।